নমস্কার, বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু সাথীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, আজ আদিবাসী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, আজ বিরসা মুন্ডা শহীদ দিবস। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করেছিলেন। তিনি উল গুলান বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়ে আদিবাসীদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করেন। 1900 সালের 9ই জুন রাঁচি কারাগারে মাত্র 25 বছর বয়সে তার মৃত্যু হয়। এই দিনটি তার আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিতে সম্মান জানাতে আজও শহীদ দিবস হিসেবে পালিত হয়। বিরসা মুন্ডার আদর্শ আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং নিজের অধিকার রক্ষার প্রেরণা যোগায়। তার অবদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয়।

বন্ধুরা, আজ বলবো প্রধানমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ যোজনা যাতে সাধারণ মানুষের লাভান্বিত হচ্ছে। প্রথমেই বলি প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনা সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রকল্প। 2018 সালে এই প্রকল্প চালু করা হয়। এর উদ্দেশ্য হল দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা। এই যোজনার আওতায় যোগ্য পরিবারের প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায়। সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খরচ এই প্রকল্পের মাধ্যমেই বহন করা হয়। এর ফলে কোটি কোটি মানুষ আর্থিক চাপ ছাড়াই চিকিৎসার সুযোগ পাচ্ছেন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠছে। এরপর বলবো প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা। প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। 2015 সালে এই যোজনা চালু করা হয়। এর মূল

উদ্দেশ্য হল সাধারণ স্বল্প প্রিমিয়ামে দুর্ঘটনা বীমার সুবিধা প্রদান করা। 18 থেকে 70 বছর বয়সী যে কোনো ব্যাংক অ্যাকাউন্টধারী এই প্রকল্পে যোগ দিতে পারেন। বছরে অতি সামান্য প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রেও 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাওয়া যায়। আংশিক ক্ষমতার ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেওয়া হয়। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বন্ধুরা, 60 বছর বয়সকে ধার্য করা হয়েছে এখন কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, এবং এই সময়ের পর থেকে 60 ঊর্ধ্বের মানুষরা হেসে খেলে বেরিয়ে জীবনের বাকি দিনগুলো কাটাবেন। তবে সত্যি কি তাই? 60 বছরেই কি মানুষের বার্ধক্য আসে? কর্মক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত মানুষ চাইলে অনেক কাজই তারপরে করতে পারেন, কি বলুন? আসুন আজ এই নিয়ে শুনি একটি রৌম্য রচনা, 60 ঊর্ধ্বে জীবন। এ নিয়ে কি বলছেন লিলি ঘোষ?

ষাটোর্ধ দীর্ঘ কর্মব্যস্ত জীবন থেকে অবসর পাওয়ার পর হেসে খেলে মন যেমনটি চায় তেমনটি করে সময় কাটাবো ভেবে মনের সঙ্গে সাঁটগাঁট করলাম। মন বলল, দেখ তোর কাছে অনেকগুলো অপশান আছে, তুই কোনটা বেছে নিবি সেটা তোর ওপর নির্ভর করছে। তুই ঘুরতে যাবি, ঘুরে বেড়াবি নানান জায়গায়, নাকি শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাবি? টিভি দেখেও সময় কাটাতে পারিস, কোনো অসুবিধে নেই। 24 ঘন্টা নানান ধরনের মনোরোচক টিভি সিরিয়াল একটার পর একটা টিভি খুললেই তুই দেখতে পাবি, দেখতেই পারিস। বলতে গেলে টিভি তো সেভাবে তোর কোনোদিনই দেখা হয়ে ওঠেনি। আর তা না হলে, মনকে বললাম, দাঁড়া দাঁড়া, তুই হরবর করে এমন দৌড় মারছিস, আমি তো তোর সঙ্গে পাল্লা দিয়ে পারছি না রে। একটু থাম, একটু সময় দে, একটা একটা করে ভাবতে দে আমাকে। মন বলল, বেশ তো ভাবনা, সময় নিয়ে বসে বসে ভালো করে ভাব তুই কি চাস। এখন তো আর চাকরির জন্য দৌড় দৌড় নেই, সারাটা জীবনই তো তোর ছকে বাঁধা জীবন কাটলো, এবার একটু নিজের মতো করে কাটাবার জন্য ভাব তুই যে তুই কি চাস। মনের কথা শুনে বেশ ভালো লাগলো। ভাবলাম, এমন করে তো কেউ আমাকে ভালো লাগার কথা জিজ্ঞেস করেনি। মনকে নতুন করে বড় আপন মনে হলো, তাই মনকে সঙ্গে নিয়েই খোঁজ শুরু করলাম। টিভিটা চলছিল বিশ্ব সংবাদ ছড়াতে ছড়াতে, মুখ ঘুরিয়ে মনের দিকে চেয়ে বললাম, দেখ তুই টিভি দেখার কথা বলছিলি না, ওটা ক্যান্সেল। ওই বসে বসে একটার পর একটা সিরিয়াল দেখা, না না না না, ওটা বাদ দে। আর শুয়ে বসে ঘুমিয়ে, আই হেট ঘুমিয়ে সময় কাটানো। জানিস তো আমি বরাবরই আর্লি রাইজার, ছোটবেলায় পরীক্ষার আগে বাবু মানে আমাদের বাবা ভোরবেলায় উঠিয়ে দিত পড়বার জন্য, সেটাই আমার সারা জীবনের অভ্যেস হয়ে গেছে। রাতের বিছানা ছেড়ে ভোরবেলা উঠতে যে কি ভালোবাসি কি বলবো। সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর সবার আগে যাই ফুল তুলতে, ফুলগুলো তুলে গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে আদর করে দেওয়া, এ আমার একটা প্যাশন। কিন্তু তারপর চা নিয়ে বই খাতা পেন নিয়ে শান্ত মনে বসে পড়াশোনা, আর এর মতো স্বর্গীয় ভালো লাগা বোধ হয় আর কিছুতে থাকে না। তাই ঘুম থেকে উঠে আর কেউ ওঠার আগের পর্যন্ত সময়টা আমি এইভাবেই কাটাতে চাই রে। ভোরকে সঙ্গী করে এই সময়টুকু খাতা কলম বইয়ের জন্য বরাদ্দ থাক, বুঝলি তো? অনেকের অনেক কিছু প্যাশন থাকে, আমার প্যাশন কিন্তু এইটাই। মন বলল, বেশ তো, কিন্তু তারপর এই 3 ঘন্টার পর তুই কী করে সময় কাটাবি? মনকে দিলাম মৃদু ভর্ৎসনা, বললাম, কী ভেবেছিস একার কোনো দম নেই, একের কোনো জোর নেই, একা একাই 100, বুঝলি তো? এই এককে নিয়েই একা আমি দিব্যি অবসর সময় কাটিয়ে দিতে পারবো, উপভোগ করতে পারবো, শুধু কাটিয়ে দেওয়া নয়, বুঝলি? মনও চ্যালেঞ্জ দিল, ঠিক আছে দেখা তোর একার জোর। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বললাম, দাঁড়া জমিয়ে বসতে হবে তোর সঙ্গে, তার আগে চাই 1 কাপ চা, এক একা আমি আর আমার সঙ্গে 1 কাপ চা। একটা পেন আর একটা খাতাও নিয়ে আসি, নোট করতে হবে তো। বেশ মজা লাগছে রে চ্যালেঞ্জটা নিয়ে বসতে। একটা চেয়ারে শীতের মিঠে রোদে পিঠ দিয়ে জম্পেশ করে বসে একাই 100 প্রমাণ করে দেব তোকে। আর জানিস তো আজকাল সকালে আবার কিছুটা সময় কাজের বইয়ের ছেলেটাকে বাংলা 1-2 শেখাচ্ছি। ছেলেটা কিন্তু 6 পর্যন্ত বেশ লিখতে শিখে গেছে, সরগর হয়ে গেছে। জানিস মন, আমি সেই ছোটবেলা থেকেই এই 6-কে নিয়ে বেশ নাড়াচাড়া করেছি। আসলে 6-কে আমি সেই ছোটবেলা থেকেই জানি তো, ভালো করে আলাপ যাকে বলে তা কিন্তু বেশ বড় হয়েই হয়েছে। আজ আলাপ করতে বসে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। আমরা যখন নিতান্তই অবোধ শিশু, তখনই আমাদের বড় যত্ন করে ধারাপাতের প্রথম পাতা শতকিয়া মুখস্থ করানো হতো। বর্ণ পরিচয়ের সঙ্গে সঙ্গে সংখ্যা পরিচয়েরও হাতে খড়ি হতো আমাদের, সুর করে ষোটকে মুখস্থ করানো হতো। 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 6-এ ঋতু। আরে আরে অধৈর্য হোস না, এইভাবে 100 পর্যন্ত আমি বলে যাব না রে। আসলে আমি বলতে চাইছি, এই যে চন্দ্র পক্ষ নেত্র বেদ এসব যে বলতাম, তার না তো মানে বুঝতাম
নাই বোঝানো হতো, শুধু মুখস্থ করতে হবে আর মুখস্থ বলতে পারতে হবে, কারণ যাবত জীবিত এই সংখ্যার বড় গুরুত্ব। এর ব্যবহার নানাভাবে নানা কারণে নানা স্থানে প্রকাশ্যে বা গুপ্তভাবে আমরা করতেই থাকি। আর যখন পঞ্চেন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বাত্মক সব কিছু খতিয়ে দেখতে ও বুঝতে শিখে গেছে, তখন তার ষষ্ঠেন্দ্রিয়কে জাগিয়ে তুলতেও তার কোনো অসুবিধে নেই। জানবার আগ্রহে সংখ্যা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখছি সংখ্যার তত্ত্বর ভেতরে কি গভীরতা, কি বিশাল এর পরিধি, কত দিক, কত ভাবনা, কত প্রকার, কত তার ব্যাখ্যা, কত তর্ক বিতর্ক। কিন্তু সমস্ত সংখ্যা নিয়ে বিশ্লেষণ করতে বসলে তো রামায়ণ মহাভারতের আকার নেবে এই আলোচনা। তাই যেখানে আটকে গেছিলাম সেখান থেকেই শুরু করা যাক, অর্থাৎ ছয়ে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ছয় ঋতুর মধ্যেই কিন্তু ছয়ের সীমা গণ্ডিবদ্ধ নয়। সংস্কৃত ষট শব্দ, যার বাংলা অর্থ ছয়, জানিস কি? এই ষট তৎসম শব্দটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করি নানা কাজে কর্মে। এই দেখ, কর্ম বলতেই মনে পড়ে গেল ষট কর্মের কথা। ছরকম কাজ হলো যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান আর প্রতিগ্রহ। এই ছরকম কাজ কারা করে জানিস তো? ব্রাহ্মণেরা করে, তাই তাদের ষটকর্মাও বলে। তন্ত্রশাস্ত্রেও কিন্তু শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষ, মারণ আর উচ্চারণ এই ছরকম নিয়মে তন্ত্র সাধনা করা হয়। তন্ত্র সাধনার এই ছয় কর্মকেও কিন্তু বলা হয় ষড়বিধ কর্ম। দেহকে কেন্দ্র করেই বল আর অবলম্বন করেই বল, আমাদের জীবনচক্রের সংখ্যাও কিন্তু ছয়। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরক, অনাহত, বিশুদ্ধ আর আজ্ঞা নামে চিহ্নিত এই ছটা চাকাকে কি বলে বলতো? ষটচক্র। ছয়ের কথা নিয়ে ধীরে ধীরে বেশ এগিয়ে চলেছি, যেমন এগিয়ে চলেছিলেন বিক্রমাদিত্যের তর্ক সভায় বিদুষী গার্গী ছয় বিদ্বান তার্কিকের গৃহীত ছয় আসনকে পেছনে ফেলে। যাজ্ঞবল্কের মতো জ্ঞানী মানুষ সেদিন যুক্তির অভাবে তর্কে পরাজিত হয়েছিলেন, কিন্তু আমরা এখানে ছয় নিয়ে তর্ক করতে বসিনি, বরং ছয়ের সঙ্গে আলাপ করতে বসেছি। আলাপে যেমন একটার পর একটা প্রসঙ্গ অনায়াসে চলে আসে আর কি, হঠাৎ হঠাৎ চিরচেনা চিরজানা শব্দ ছয়কে সঙ্গে নিয়ে চলে আসছে শর্ট করে। এই যেমন ধর ষটপদ, ষটপদ বলতেই আমাদের সমাসের কথা মনে পড়ে যায় তো? ছয়টি পদের সমাহার ষটপদ দ্বিগু হলেও আমি কিন্তু ভিন্ন ষটপদের কথা বলছি। এ ষটপদ হলো মধুকর, ভ্রমর, কালো ভোমরার ছয়টি চরণ হয়, তাই তাকে ষটপদ বলা হয়। এই ষটপদ কিন্তু আরও একটা কালোজীবেরও হয়, হ্যাঁ, তাদেরও কৃষ্ণবরণ আর ছয়টি চরণ। এখানে ছোটোবেলায় মায়ের মুখে বলা একটা হেঁয়ালি, হেঁয়ালিটা হলো কৃষ্ণবরণ ছয়টি চরণ, পেছন কাটিলে তার হয় না মরণ। অবাক করা কথা, পেছন কাটিলে তার হয় না মরণ, পরীক্ষা প্রার্থনীয়। অতএব অবিলম্বে সব ভাই বোনরা মিলে একটা ব্লেডের সাহায্যে একটা নিরপরাধ প্রাণীর পেছনটি কেটে অপারেশন থুরি হেঁয়ালি সাকসেসফুল করে বিজয়ীর হাসি হেসে উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে উঠলাম। কি বোঝা গেল এই কৃষ্ণা সুন্দরীকে? আরে এখনো বুঝলি না? যারা না ডাকতেই শাড়ি বেঁধে চলে আসে রসগোল্লার রস সমেত নামিয়ে দেওয়া মাটির হাঁড়িতে মিষ্টি মুখ করতে রে, হ্যাঁ হ্যাঁ, বড় বড় কুচকুচে কালো ডেউ পিঁপড়েরা। আমার ভাসুরজি আবার ডেউ পিঁপড়েকে বলতো পিপিলিকা। ঠিক কথা, আকারের দিক থেকে বিচার করলে এদের পিঁপড়ে বলা সমীচীন নয়। পিপিলিকা বললেই মনে হয় এই ছয়টি চরণ বিশিষ্ট প্রাণীটিকে যথার্থ সম্মান দেওয়া হয়। অন্যদিকে আবার দেখ, অলঙ্কার শাস্ত্রে ছন্দ যদি ছয় পদ বিশিষ্ট হয় তবে তাকেও ষটপদই বলে। আরে সমাসের সংখ্যাও তো ছয়, ভুলেই গেছিলাম, নন্দ বহুব্রীহী কর্মধারায় তৎপুরুষ দ্বিগু আর অব্যয়ভাব। জ্ঞান মানুষকে কত কিছুই শেখায়, হ্যাঁ, বিজ্ঞ করে, প্রাজ্ঞ করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, লোকাচার আর তত্ত্বজ্ঞান, এই ছয় বিষয়ে তুমি যদি অভিজ্ঞ হতে পারো তো তোমার ভাগ্যে ষটপ্রজ্ঞ খেতাব জুটে যাবে। এই খেতাব অবশ্য বৌদ্ধরাই বেশি পায়, ঐশ্বর্য থাকবে আর শত্রু থাকবে না? তা তো হতে পারে না। তাই শত্রু বা রিপুও মজার কথা সংখ্যায় ছয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাই ষড়রিপু নামে জগতে খ্যাত। রিপু রিপুর জায়গায় থেকে তার নিজের কাজ করুক, আমরা কিন্তু তবু রামকৃষ্ণদেবের কথা মতো রসে বসেই থাকতে চাই। এর রসের সংখ্যাও ছয়, মধুর, তিক্ত, কষায়, লবণ, অম্ল, কটু,
সঙ্গীতের মূল সুরের উদ্গমস্থলের সংখ্যাও কিন্তু ছয়হীন নয়। নাসা কণ্ঠ, ঔর, তালু, জিহ্বা আর দন্তস্থান জাত হয় সুরগুলো। এই ছটি স্থান থেকেই ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ এই ছটা স্বর উৎপন্ন হয়, যাকে সঙ্গীত শাস্ত্রে বলে সরোজ। ছয় নিয়ে ষড়যন্ত্র চলছে, চলবে, রাগ করলে কি হবে? রাগের কথা আবার দেখ মনে পড়ে গেল। সঙ্গীত শাস্ত্রে আদি রাগও তো ছটাই, শ্রী, বসন্ত, পঞ্চম, ভৈরব, মেঘ, নটনারায়ণ। অনেক আবার বলে ভৈরব, মালকোষ, হিন্দোল, দীপক, শ্রী, মেঘ। রাগ হলো পুরুষ, রাগিনী তার স্ত্রী। এই ছয় রাগের ছয় রাগিনী হওয়া উচিত ছিল প্রত্যেকের একজন করে স্ত্রী হিসেবে, কিন্তু ছয়ের খেলাকে জমিয়ে তুলতে এক একটি রাগের ছয়জন করে রাগিনী স্ত্রী, অর্থাৎ ছয় রাগ ৩৬ রাগিনী হয়েছে সেই তিনের পিঠে ছয়কে চড়িয়েই। লুডো খেলার দানে সর্বগরিষ্ঠ সংখ্যাটিও ছয়, তাই তার পাশাটির নাম ছক্কা। কথায় বলে যার পতন হয় সে আর কখনো উন্নতি করতে পারে না, জীবনের পথে এগিয়ে যেতে পারে না, কিন্তু লুডো খেলায় ছক্কার পতনেই গুটি অগ্রসর হতে পারে। কথায় যতই বলুক অধিকন্তু ন দোষায়, লুডোয় দুয়ের অধিক ছক্কা কিন্তু দোষায়, অর্থাৎ তিন ছক্কা হলে পচা, তার কোনো দাম নেই। যেমন দাম থাকে না পচা কুমড়োর, আরে আরে কুমড়ো দিয়ে রাঁধা এক বিশেষ পদের নামও তো কুমড়োর ছক্কা। আর ক্রিকেটের মাঠে সীমানা ছাড়ানো বলটির মূল্যও তো ছয়, মানে ছক্কা মানে সিক্সার, বোঝো একবার। ছয়ে ছয়ে ছয় লাভ হয়ে গেল, কিন্তু এর শেষ কোথায়? ছয় মুখযুক্ত দেবতা কার্তিক সরানোনি শুধু নয়, তার মায়ের সংখ্যাও ছয়, তিন কৃত্তিকা, দুর্গা, গঙ্গা, পৃথ্বী, সরভূজা দেবী বলো আর নবজাত শিশুর কল্যাণার্থে পূজোর নির্ধারিত দিনটিই বলো, সেও কিন্তু ষষ্ঠতম দিনটিকেই গুরুত্ব দিয়েছে। এই ছয় দিনের পূজোর দেবীর নাম ষষ্ঠী দেবী, পূজোর নাম ষষ্ঠী পুজো, চলতি কথায় শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের ছয়তম দিনটির নামও ষষ্ঠীতিথি। জামাইয়ের জন্য নির্ধারিত ছয়তম দিনটিও এই ষষ্ঠীতিথিতেই হয়। জ্যৈষ্ঠ মাসের ওই ষষ্ঠীতিথিকে বলা হয় জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনেই আবার অরণ্য ষষ্ঠীও পালন হচ্ছে। কি কিছু বোঝা গেল? আগে স্কুলে ছয় মাসের অন্তরালে হতো পরীক্ষা, যাকে বলা হতো ষান্মাসিক পরীক্ষা। খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন, দেহের ওজন ১৯টি, মন শক্ত যেমন লোহার গড়ন। তাহলে নামকরণের ক্ষেত্রেও ছয়ের অবদান রয়েছে বল? কবিতার ষষ্ঠীচরণের ওজন ১৯টি মন হলেও আমার এই ছয়ের সঙ্গে আলাপে হাজির ষট, সর, ছয় ষষ্ঠীদের মিলিত ওজনও কিন্তু ১৯ মনের চেয়ে কিছু কম হবে বলে মনে হয় না, কি বলিস রে মন?

মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত ছায়াছবি সপ্তপদী থেকে শুনুন এই গানটি, হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

পরের গানটি রাগ অনুরাগ ছায়াছবি থেকে শুনুন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কণ্ঠে।